আমার সমান সমান হতে পারি। ওকে, ongera kandi umubwire turi kubikora neza, uri kubikora neza. Ok, utongera kandi kuru wa munyamibe

আমার সমান সবার বলতে পারি ওকে ongera kandi umubwire turi kubikora neza uri kubikora neza ওকে utongera kandi ku wa munyamibe

আমার সমান সমান হতে পারবে নাকি? ওকে, ongera kandi umubwire turi kubikora neza, uri kubikora neza. Ok, utongera kandi kuru. La munyabibembe